বিয়লি 3:05 আধুনিক গীত, 3:15 নেপালী অনুষ্ঠান, 3:45 কার্বি অনুষ্ঠান, 4:30 বজাত বড়ো অনুষ্ঠান।

0: পরিবেশন আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর, রূপালী লহর।
1: নমস্কার, রূপালী লহরের আজির খণ্ডটি আপনার স্বাগত। আজির রূপালী লহর অনুষ্ঠানটি সজোয়া হয়েছে সিনেমার এগারী জনপ্রিয় অভিনেত্রী অভিনয় করা সিনেমার গীত আর কথার। অভিনেত্রীগীর নাম তো কম, কিন্তু এই গীতটি শোনার পাছত

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: আওর ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করিবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ হৈতে।

ହରି ଅନନ୍ତ କୋଟି ବ୍ରହ୍ମାଣ୍ଡର ହରି ଅଧିକାରୀ, ଅନନ୍ତ କୋଟି ବ୍ରହ୍ମାଣ୍ଡର ହରି ଅଧିକାରୀ। এরকম সুন্দর হবে নাম ছন্দ, তারপর হরণ ছন্দ। হরণ ছন্দ তো আমার যাদব।

0: শ্রোতাসকলে সুদীপা দত্তর কণ্ঠত ফজলুল করিম আর জীবনী চৌধুরী রচিত আধুনিক গীত শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু
1: প্রাসঙ্গিক।

0: নির্বাচিত প্রতিনিধিসকললৈ অভিনন্দন জনাইছে। মিজোরামে শান্তি আর সুস্থিরতা পরিবেশের মাজত বিকাশের পথত অগ্রসর হয়েছে বলে রাজ্যখনের মুখ্যমন্ত্রী পু লালদুয়ামাই প্রকাশ করেছে। আর ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার নকআউট পর্যায়ের এখন খেলত মরক্কোয় নেদারল্যান্ডক পেনাল্টির 3-2 গোলত পরাজিত করে। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুয়ে হুল দিবস উপলক্ষে আজি সান্থাল জনজাতির বিদ্রোহী আর শহীদ নায়ক নায়িকাসকললৈ শ্রদ্ধা জ্ঞাপন করে। সামাজিক মাধ্যমের একটা বার্তাত রাষ্ট্রপতিগৰাকীয়ে কয় যে এই নায়ক নায়িকাসকলে জনজাতীয় সমাজক শোষণ করার বিরুদ্ধে প্রতিবাদ করার লগতে তেওঁলোকৰ পরিচয় অক্ষুণ্ণ রখার বাবে যুঁজ দিছিল। রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মুয়ে লগতে কয় যে তেওঁলোকৰ এই ত্যাগ আর জাতিপ্রেমে দেশের নাগরিকসকলক উদ্বুদ্ধ করে আহিছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লায় হুল দিবস উপলক্ষে সান্থাল জনজাতির বীর নায়ক নায়িকাসকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। সামাজিক মাধ্যমের একটা বার্তাত শ্রীবিড়লায় কয় যে এই নায়ক নায়িকাসকলে দেশের স্বাধীনতা, জনজাতীয় পরিচয় আর সামাজিক ন্যায়ের বাবে সর্বোচ্চ ত্যাগ করেছিল। জনজাতীয় নেতা সিধু আর কানহুর নেতৃত্বত ভালে সংখ্যক সান্থাল ডেকা গাভরুয়ে ঐতিহাসিক সান্থাল হুল বিদ্রোহত অংশগ্রহণ করেছিল। ব্রিটিশ শাসন, শোষণ আর অন্যায়ের বিরুদ্ধে মাত মাতিছিল। শ্রীবিড়লায় কয় যে সান্থাল বিদ্রোহ হৈছে পানি, অরণ্য, ভূমির অধিকার আর মর্যাদা তথা সন্মানের বাবে এখন যুঁজ। কয় যে এই আন্দোলনে ভারতের স্বাধীনতা সংগ্রামত বিশেষ অরিহণা যোগাইছিল। লোকসভার অধ্যক্ষগৰাকীয়ে কয় যে ত্যাগ আর দেশপ্রেমে পরবর্তী প্রজন্মক উদ্বুদ্ধ করে থাকিব। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহেও হুল দিবস উপলক্ষে সান্থাল জনজাতির বীরসকলক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। গৃহমন্ত্রীগৰাকীয়ে জনজাতীয় সুকীয়া পরিচয় অক্ষুণ্ণ রখা আর মাতৃভূমির বাবে সর্বোচ্চ ত্যাগ করা সান্থাল নায়ক নায়িকাসকলক শ্রদ্ধারে স্মরণ করে। সামাজিক মাধ্যমের একটা বার্তাত শ্রীশাহে কয় যে স্বাধীনতা সংগ্রামী সিধু কানহু মুর্মু, চান্দ ভৈরব আর সাহসী মহিলা ফুলু জানু আদির সমন্বিত বিদ্রোহে ব্রিটিশ শাসনের প্রতি ভাবুকির সৃষ্টি করার লগতে স্বাধীনতা আন্দোলনের উৎসাহ জগাই তুলিছিল। কৃষি ক্ষেত্রের উন্নয়ন অবিহনে বিকশিত ভারতের কল্পনা করব নোৱাৰি বলে কেন্দ্রীয় কৃষি আর কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহানে মন্তব্য করেছে। হারিয়ানার হিসারত খেত বচাও অভিযানের সামরণি অনুষ্ঠানত দিয়া ভাষণত শ্রীচৌহানে এই কথা প্রকাশ করে। কয় যে সরকারে কৃষকসকলক ভূমির গুণাগুণ, খেতিত প্রয়োগ করবলগিয়া উপযুক্ত সারর পরিমাণকে ধরে বিভিন্ন দিক সম্পর্কে অবগত করবলৈ এটা মোবাইল এপ্লিকেশন বিকশায় তোলার প্রচেষ্টা অব্যাহত রাখিছে। কৃষকসকলক ভূমির উর্বরতা অটুট রাখিব পরাকৈ নির্দিষ্ট পরিমাণতহে সার আর কীটনাশক প্রয়োগ করবলৈ আহ্বান জনায়। জৈবিক কৃষির বাবেও কৃষকসকলক উৎসাহিত করে।
1: हम संतुलित खाद डालें, संतुलित कीटनाशक जितनी जरूरत है, जिन तत्वों की आवश्यकता वही डालें। अत्यधिक केमिकल फर्टिलाइजर के उपयोग से हमारी धरती बीमार हो रही है, हमारी मिट्टी खराब हो रही है और उसमें उत्पादित जो फल, सब्जी और अनाज है उसके कारण कई तरह की बीमारियां मानव शरीर में भी घर कर रही है। अलनीनो का प्रभाव यहां भी है, बारिश नहीं हो रही है, तो इस प्राकृतिक संतुलन को हमको बना के रखना पड़ेगा ताकि हमारी धरती सुरक्षित रहे तो हम भी सुरक्षित रहेंगे।
0: নিজৰ ভাষণত শ্ৰীচৌহানে কয় যে এলনিনোৰ প্ৰভাৱৰ বাবে বৰষুণৰ পৰিমাণ হ্ৰাস পোৱাৰ ফলত কৃষকসকলে সন্মুখীন হোৱা পৰিস্থিতিৰ মোকাবিলা কৰাৰ বাবে চৰকাৰে উপায় উদ্ভাৱনৰ প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিছে। হাৰিয়ানাৰ কৃষকসকলক ভাৰতৰ কৃষি ক্ষেত্ৰলৈ অনা বিপ্লৱৰ লগতে দেশৰ খাদ্য ভঁৰাল সমৃদ্ধ কৰি ৰখাৰ ক্ষেত্ৰত যোগোৱা বৰঙণিৰ বাবে প্ৰশংসা কৰে। শ্রীচৌহানে আজি দুদিনীয়া কার্যসূচীৰে উত্তৰ পূব ভ্রমণ করব। গুৱাহাটীত এখন উচ্চ পর্যায়ৰ পর্যালোচনা বৈঠকত অংশগ্রহণ করব। এই বৈঠকত বানে আৰু ইয়াৰ কাষৰীয়া অঞ্চলৰ গ্ৰামাঞ্চল, খেতিপথাৰ আৰু জটিল আন্তঃগাঁথনিৰ ওপৰত পেলোৱা প্ৰভাৱৰ পৰ্যালোচনা কৰি চলি থকা সাহায্য অভিযানৰ অগ্ৰগতিৰ মূল্যায়ন কৰিব। ইয়াৰ পিছত শ্ৰীচৌহানে অৰুণাচল প্ৰদেশৰ বান ক্ষতিগ্ৰস্ত অঞ্চল পৰিদৰ্শন কৰি বানপীড়িত গাঁও, কৃষি পথাৰ, সাহায্য শিবিৰৰ অৱস্থাৰ মূল্যায়ন কৰিব। এই ভ্ৰমণৰ সময়ত মন্ত্ৰীগৰাকীয়ে ক্ষতিগ্ৰস্ত কৃষক, স্থানীয় বাসিন্দা, মহিলা গোট আৰু যুৱক যুৱতীসকলৰ সৈতে পোনপটীয়াকৈ মত বিনিময় কৰি এতিয়ালৈকে গ্ৰহণ কৰা সাহায্য ব্যৱস্থাৰ বুজ ল'ব। কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকীয়ে অৰুণাচল প্ৰদেশ চৰকাৰৰ মন্ত্ৰী, জ্যেষ্ঠ বিষয়া আৰু অন্যান্য জনপ্ৰতিনিধিৰ সৈতেও আলোচনাত মিলিত হ'ব। এই আলোচনাত ক্ষতিগ্রস্ত কৃষকৰ শস্যৰ ক্ষতিৰ মূল্যায়ন, ক্ষতিপূৰণ আৰু শস্য বীমাৰ ধন, বানৰ ফলত ক্ষতিগ্রস্ত পথ, দলং আৰু মথাউৰি পুনৰুদ্ধাৰৰ লগতে গ্ৰাম্য আন্তঃগাঁথনি পুনৰ নিৰ্মাণৰ কৌশলৰ ওপৰত গুৰুত্ব আৰোপ কৰা হ'ব।

0: tangtala bangso kachuchi puram je kijut angdeng arjupon thuiklona
1: ala
2: laso kopia pos sigidulo
1: mili kachini dama tenke ni mili so kopen karjulong arlo so bang hemale lopachali dunde ta chokpo mothe danglo te penan pi depo inke bangham se dunju ji inke lage hem honcho ji apor arlo so tenke thangale wede ji apor আলো সোভান লোকে থেক পেন টাকা পয়সা পে দাম রে নাই আসন সে কার বিয়ে তুমি কামুনছি
2: আপরাম পেনটা
1: আপরাম পেনটা
2: সোহি না থা সব সুকা চিকিরলা ল কুসন থেক লং ল মানালি
1: হি মিলি নে গে থেক লং ল লাস চিকিরলা বাং দু মু চল আপরাম সন কে আলো সো পিন সো ফুকে লা পো আন মানে লাং পন পে ল
2: ল কে থাক দাম কে আবে
1: ল কে থাক দাম কে আবে ল আপে পো তুম তা আলো সো সোমার ভান্ডা চিংহন ওলো নন কে পিন সো সোমার ভান্ডা চিংহন ওলো আচা কং দো আন কে
2: থেলি তুমি চেথান দাম এক সঙ্গ

0: lang si dami alo susumaratum apan tok lang kapetegya pan penang adi kipipondo tangte ilitum karbiang long along si dami la sopen lang damlo tangte alo susumaratum apan tok lang kapetegya pan apia potum kupilo keklam nai je
1: apia potum keklam nai la pohelo je pinso sumarapan apia po kabor iya sontot nekoi sai tuki tiki chot sita school to dunji aku banghem hajira dun chot sita school to dunji rason si ha bihe ka ku pinda to dunji and then jo a b c lahaya me kachi ji aphan amen che tok thek ji aphan and then monon phi jo longle khajana lahaya lo to che porhi thek ji aphan mane kelang thek ji aphan মানে দাদা সো সো বা মন ফি মানে কিছু সেটা যে বাং পাচ্ছ বাইরে আন ভানতে আপে পো বাং বোর ইনাম পো আর আপে পো বাংলা আবে পুষা গার্জিয়ান তুমটা বোর ইনাম পো লাসো সোকে থেক গিয়া ফানকে আনি চুডু চত্তামে বা কোনানে চরাম চরং সেটা আমেকাংকে কাম্পুডু যে ফান যো নিসমার আমেক ইপুনাই পো বাংকে কামাথা বোর ইনাম পো
0: বোর ইকির সান্দু না পো
1: বোর ইপিক না পো
0: ইসিয়ালামনি ইলিতুম কার্বিয়া খেলংকে ইলিতুম লাপুসন্দ আপি পোতম কে টকে লাগে ঠিক ঠিক ইলিতের পুল লাসো লাসো কে ঠিক ঠিক তুম সিকি অ পেতুম কে টক লাগে ঠিক ঠিক পুল তন্তে সব সুগা তোরা দো লাসি টক লাগে ঠিক পেন মকু পিলুমা আলে কে লং জি হালাসো চিনি গান দে দে প লা পসন সে আনি গেছে পা শিক্ষা সাক তা দো লা সার পি তো দো লা পেন নে সুপি মানে সুপো লো পথে দু নাই জি লাবাংসো আলামবাংকে মাথাদাম শিক্ষা পো আনিয়ানি গোপিনী কে চন্দার লা প্রশংসা আর দিকে পিদাম তাকে হাল হাই আসার পিমা লাপেন আপো আপায় তোমা ফান নালিহেন পেন কপি লোকে থানা জিনি পারি দাঞ্জি
1: নিলি কিপু দাঞ্জি কে লা পোহেল যে ইলি তোমা সন রং হেকে দাঞ্জি ফান গরমেনা হিন পেন ইসি কপিনে লাসন ফিল্ড ফিল্ড অফিসার বা ফিল্ড ওয়ার্কার তুম লাসন পাপে দাম সিকে মে বন আরং আরং দামে লা প্লেন এরিয়া বাংকে পঞ্চায়েত পুডু ইলি তুম কার গ্যাংলং কা আবে সিতা ইলি তুম গা আরং দো বা ইসি এরিয়া দো লাসন দাম সি সার্ভে দাম নাই যে আ হেমটিন মানে আলসো সোমার কোয়ান না কেডো লাহে আলসো সোমার আদন তিন পেন স্কুল মা দুন্দে মা স্কুল স্কুল লং তা চেক নাই আর রঙা আকাঙ্গুরা পেন তা লাহাই রিপোর্ট এন এল সি লাহাই সোমা তুমা ফান স্কুল পাতি দু এল জি ফান ইসি গভর্নমেন্ট হিন পেন তা আকেরা কি পিসি কে নে তা বিয়াং লং ফান কে আথে বাং আতে কেন কাম চে জো দুঞ্জি পুলো তে নন নন নন বাং কে কে চেং হুড বাং কে যে সো আকেরা পিদু নাই আর ইসি মানে আনিং কি রুম এনকারেজমেন্ট
0: সোমা দু নাই
1: আর কার্বিয়াং লং আফান যেনে কই রেডিও আহিন পেন্তা লাসো বাং পাপি দু নাই কার্বিয়াং লং আলসো সোমার তুম আন ফান্তা স্কুল পাপি দু নবেগ নেই ইসি কম্পালসরি এডুকেশন লাসো বাং পি নেই আকো টিভি টেলিভিশন আনাথু পেন্তা লাসো বাং কার্বিয়া সেন্টার ফাঙ্গে পিদে নেই লানতে মুনি তুম লোলে থেক থে তামে আমি একটা থেক লং প বা নু পেন কার জু লং প লাসো বাং জেরসো আখেরা দু জীব
0: চিহুম প
1: ও চিহুম প আমি কে সোমার মান আলসো সোমার স্কুল তো দু নাই তাহো পুছে থান পো রং সিতা আর ডন ডন সাইছে থান পো লা সংসি মিলি এ কামা থা
0: তাতে নি লা পুসন কামং দেং লং নাং হিন পেন কো পি লগে মাথা ইলি তো মালং সিতা মে গভর্নমেন্ট এজেন্সি সতুম দো নন সন আইসিডি এস সতুম দো অঙ্গনবাদি সেন্টার সতুম দো লা পেন আল পাস সিতা মে এনজিওস মতে গভর্নমেন্ট কালি দে রসং তুম তা তাতে লা হাই হিন লা হাই আসং তুম কো পি লগে ক্লেম নাই কে আদেং কো পি লগে
1: ও আমি তো মনে নিকি পোষণ
0: হ্যাঁ
1: নিলিকি পোষণ আসন সে আরং আরং দাম নাই যে আন পেন এ রং রং দাম থাকলো তে আর ডন তিন আলসো সোমার আন মা কেডো রং কাম গুড়া পেন চে তং সে লাহে আলসো সোমার ফান আনু তিন আফান মানে স্কুল তো এদিন উমা উন এমা তো এদিন দেন তে যে কপিনে আকে রাব আসন সে তা পিনাই লান সে ইলি তো মানে মনন ফি লাহে মানে বাং আতেং আর ইতো মানে কেন কাম ছে জর দুন ঠেক জি আন পেন জলা হে ওসু নন মালং কে ঠেক লং লো জে লি তুম কাবিয়াং লং খান গেলা আর্লিং ডেলি এবং পপুলার ও পট আর্লিং ডেলি লং লাসো

0: কাজেথানো নাই
1: আৰু
0: চ'চ ওমাৰ কম্পালচৰি এডুকেশ্যন কাৰ্বি আখাই ফান লাচন চি মানে
1: একলাংপন
0: গে নাই লাহে কচন অপ এডভাৰ্টাইজমেণ্ট এনকাৰেজমেণ্ট থ্ৰু নিউজ পেপাৰ অল ইণ্ডিয়া ৰেডিঅ' এণ্ড টেলিভিজন লাচনতে মিলি মাথা টেঙি যায় চ' এনকাৰেজমেণ্ট দুজি মাকো আৰু লাতুম লাহে কমিউনিকেশ্যনৰ লগত আকৌ এন জি অ' এণ্ড দেন আই চি ডি এছ আৰু অংগনবাদী লাহে তুম ফান্তা চব আং পিনেই গভৰ্ণমেণ্ট ফান এডভাইচ পিনেই লাতুম ফান ইচি মানে কম্পালচৰি কাৰ্বি আংলং ফানে কম্পালচৰি মানে কাৰ্বি আংলং পুলতে কম্পালচৰি লাতুম ফান পাপিক লেন দে চব আং পিনেই গভৰ্ণমেণ্ট ফান
1: তেমনি নোনে গভর্নমেন্ট পেন্সি তাহেদি লাপুসন কাছে পেরাপন্দ পার্লামেন্ট পেন্তা কম্পালসরি এডুকেশন লাকে ফান্ডামেন্টাল রাইটস লইছি হেদি লাসে লাসোহিন পেন্তা কাছে পেরাপন্দ লাপুসলো পুলতাংতে ও সুমারাতুং কে হু নিংকান ফোপেন হু নিংকান ক্রিপলিয়ার তাং কে স্কুল চালি ভিয়েতনাম পো লাপুসন কাছে পেরাপন্দ তাদু লাবাং কে পেজো আপোনাং চাত জিলাং তাহাই সেতা নোনবাং কে ইলিতুং লাকাচিং কি চেথাং পিউদাম দে ফ্রাং নাংলি হিন পেন ইলিতুং কার্বি আংলং আত্মক নুলপেন আং তান কেদু রেডিও কার্যকর্তে ইঞ্জিরাতুম আনসিতা আসুম মারাতু কেনং সকে আলু সোসো মারাতু মাফা লোক পথে জি লাপেন কাবর ই লাহাই কি পিদুন জি আফান নালি হিন পেন হালাতুম ফান কো পিল কেনং সরলাম কে পাচিনি নিং হাঙ্কে
0: মানে চিনি লাপু হলো জেলা অল ইন্ডিয়া রেডিও রং সরকার কার্য দো পথ লাদাখ কাছে পেরে দোনেই যে আলো সো সোমার দন কিন দো আর সিতা লো পাপে থেকবে নেই সো বাং কাকে মাত অ্যানাউন্সমেন্ট পিবের নেই আকো টেলিভিশন নাথু পেন্তা পিরেঞ্জি আনপার কে যে কপিনে শর্ট ড্রামা বা কপিনে লাহাই পিয়ে মাত হে কপিনে লাহাই পিনে হে কার্বি আলাম কে প্রায় প্রথমে লো ঠেক ঠেক আমি আনো গে দো আমি একে ঠেক লও মাত টেলিভিশন পেন কে লাসন পো ইন কে লাসন তা হো পুচে থান পো আনপার কে যে আর্লিং ডেইলি পেন্তা আর্লিং ডেইলি কে বাং কাপড়ে ঠেক তুমি তো ও পো লাহাই তুমি সা থান পো আর সো সোমার দোলো তে হেম বিলং লে তা হো এন্ড বিলতে জরিমানা তা হো আর তো মেটা পিদুন বেগ নাই তা হো সো বাং মানে কার্বি আং লং পাচে থাং নাং পো আদন তিন তা
1: পাচিনি এটা পো
0: পাচিনি এটা পো
1: আই লালো তাংতে
0: ওই
1: এ তুমি চালি তা আফায় বাং নাং
0: অং পো আফা বাং অই অং চপ পো
1: আই আই আই তাংতে নি পিনি নাংলি সুরি সুরি আকাম চিবি দাম কপেন আমনে কাই লহু দিপু পেন দা গুয়াহাটি নিলি তোমা স্টুডিও লং নাং লিকে বাং লাপেন ইলিতুম লা আলো সো সো মারাতুম ফান তক লাংকে পাথে মাতে গার্ল চাইল্ড এডুকেশন আপুথা কলিতুম চি হেক পেন লাংথে চি হুচি পুরপন লং পতা নাংলি ফান চোর পার পিগল লাপেন আপো কে মে নাং তাং লো পুলো তাং তে ইলিতুম আকা পেক লাং থে দা চেথান চিমুন পন নদি লাসি নাংলি ফান কার্ডম নাং পাজির টু পেন ইলিতুম চি হুচি পুরা লাং থে তালা পান লাইন তন লনা
2: লাপা লাপার পিনি চিহচিপুর আং ঢেঙে লংপেন লিলি তেরন পিপেন সোয়ারো অতুং ফান কাপাথে কাপারি লাবাং সো পুঠাক চিহচিপুর আলামজির আর্জুই গ্লং টাংল লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুন্তু লুঞ্জির আং ঢেঙে লংপেন আপ্রাং সে লুঞ্জির আজুপনিক সিনাং কিলুমপন বান সিংক্রো আলু আলামথে চেথাং টাং আলাম তাতে আজিক সিনাং বাংসলঞ্জিৰ

0: পোস্ট নরওয়ের সন্মুখীন হব। নিশা আঢ়ৈ বজাত হবলগীয়া অন্য এখন খেলত ফ্রান্স সুইডেনের বিরুদ্ধে অবতীর্ণ হব। বিশ্বকাপত আজি পুৱা মরক্কোয়ে নেদারল্যান্ডক পেনাল্টির সহায়ত 3-2 গোলত পরাজিত করে। ইয়ার লগে লগে মরক্কো প্রি কোয়ার্টার ফাইনেলত প্রবেশ করেছে। বাতৰি শেষ করার আগে প্রধান বাতৰি কেইটা আকৌ এবাৰ পঢ়ি দিছো। শেহতীয়া বানত রাজ্যের 7খন জেলার 45,000 অধিক লোক ক্ষতিগ্রস্ত। কেন্দ্রীয় জনজাতি পরিক্রমা মন্ত্রী জুয়েল ওরামর গুয়াহাটীত রাজ্য জনজাতি পরিক্রমা বিভাগের কাম কাজ পর্যালোচনা আর বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতাত আজি নিশা আইভরি কোস্ট নরওয়ে আর ফ্রান্স সুইডেনের মুখামুখি। এতিয়া বাতৰি ইমানতে শেষ হল।
1: প্রচারিত হৈছে মিডিয়াম ওয়েভর 411.5 মিটারত 729 কিলোহার্টজ আর এফ এম বেন্ডর 101.6 মেগাহার্টজত। এতিয়া বিভিন্ন দায়িত্বত আছে ডিউটি রুমত শিখামণি দত্ত, কৌশিকী গোস্বামী, নিয়ন্ত্রণ কক্ষত শেখ আব্দুল্লাহ আহমেদ, বিজয় দাস আর আনোয়ার আলী, ট্রান্সমিটারত রমেন কুমার শর্মা, মৃগাঙ্ক কৃষ্ণাত্রেয়, এফ এম ট্রান্সমিটারত আতিকুর রহমান আর স্টুডিওত ময় কৰবি হাজৰিকা।
2: আৰম্ভ কৰিবলৈ লোৱা হৈছে চাহ জনগোষ্ঠীয় ৰাইজৰ উদ্দেশ্যে প্ৰচাৰিত অনুষ্ঠান চাহগছৰ মাজে মাজে।

0: সাহিত্যৰ অবিচ্ছেদ্য অংগ হৈছে কবিতা, য'ত ভাষাৰ সৌন্দৰ্য, ছন্দ, আবেগ, কল্পনা তথা গভীৰ চিন্তাৰ মাধ্যমেৰে মানুহৰ অনুভূতি অভিজ্ঞতা প্ৰকাশ পায়। শ্ৰোতাসকল, এইখিনিতে এইবাৰ আগবঢ়াইছোঁ লক্ষ্মীনারায়ণ তাঁতিয়ে আগবঢ়োৱা এটি স্বৰচিত কবিতা পাঠ।
1: এক সন্তানের মনের দরদ, মদ নাই খাবি গো বাবা, চুলাই মদ নাই খাবি, মায়ে তো এই সংসার ছাড়ে চলে গেল, বাবা তুই ভি ছাড়ে নাই যাবি, এই বিশাল সংসারে হামদেরকে টুয়র নাই বানাবি, তুই চলে গেলে বাবা কে দিবেক হামদেরকে সাথ, দুয়ার দুয়ার ঠক্কর খাবো কে দিবেক সান সকালে এক মুঠি ভাত, বাবা তোর বিনে জীবন হবে অন্ধকার, পূজা আইলে কে লই দিবেক সুন্দর সুন্দর কাপড় কানি, কার সঙ্গে যাব মেলা কে লই দিবেক রকম রকম মিঠাই কিনি, ভবিষ্যতের কথা ভাবি ভাবি বাবা বহে যাচ্ছে হামার আর বহিনের ঝরঝর চোখের পানি, নাই খাবি গো বাবা চুলাই মদ নাই খাবি, তোর বেটা বেটির মুখ দেখি জীবন ধ্বংস করা এই বিষটা ছাড়ে দিবি, বেটা বেটির জীবনশীল যদি চুলাই মদটা বড়, তবে হলে তোর মৃত্যুর আগেই তোর হাতছে হামদেরকে মৃত্যু দিবি, তোর হাতছে হামদেরকে মৃত্যু দিবি।
0: শ্রোতাসকল, বাৰেৰহণীয়া সাংস্কৃতিক সমন্বয়ৰে সমৃদ্ধ চাহ জনগোষ্ঠীৰ সাংস্কৃতিক জীৱনধাৰা চিৰপ্ৰবাহমান, নানা নৃত্য গীত বাদ্যৰ সমন্বয়ত গঢ়ি উঠা এই সংস্কৃতিৰ পথাৰখন চিৰসেউজীয়া কৰি ৰখাত ঝুমৰ নৃত্য গীতসমূহৰ এক সুকীয়া মহত্ব বিদ্যমান। আহকচোন এই সন্দৰ্ভত আমি ঝুমৰ গীত উপভোগ কৰোঁ।

0: প্রতিজন কবির মনের গভীর আবেগ অনুভূতি প্রকাশ পাই কবিতার হৃদয় স্পন্দী সুমধুর শব্দর গাঁথনির জড়িয়ে। কবিতা এনে নবজাগরণের জোয়ার, কবিতা এনে সৃষ্টিশীল মনের পশু আবা। শ্রোতাসকল, এইখিনিতে এবার আগবাইছো নন্দিতা রবিদাসে আগবহা এটি সুন্দর কবিতা, আহকসুন শুনি।
1: কবি সমীর তাঁতিদেবর দ্বারা রচিত এটি কবিতা আবৃত্তি করবলে ওলাইছো। কবিতাটির শিরোনাম কার আঙ্গুলির রং রাগে। কার আঙ্গুলির রং রাগে, মহিষে আকাশ রঙিয়াল রামধেনু, রঙা নীলা কলা সেউজিয়াই মজিলে যে হালধিয়াত, মই কত পারো আজি কান পাতিরে শুনো, শুনো নে নুশুনো ও মৃদুহী কতরা, তোমার মৌবলিয়া উঠত নে জালিকতা চুনা কর আঙুলিত, আওলি বাওলি এই যে তোমার চুলি, ইমানবুর লড়ামতিয়া তরার চিকুণ ধেমালি, মই পৃথিবীর প্রতিখন ঘরর দুয়ার খিড়কি মেলি দেখুয়াও সেই লিহিড়ি আঙুলির বিজুলিক, কোন যুগর সপোনে বারো আহি হঠাতে যে মোর তাঁতত পাহ মেলিলেহি, এনেদরে হঠাতে মইতো জানিও না জানিলো অদূরত কেনেকৈ বাজিছে এই শ্যাম বসা রাতি বৃন্দাবনের মোহন বেণু, কার আঙুলির রং রাগে মুহিছে আকাশ রঙিয়াল রামধেনু।
0: চাহ জনগোষ্ঠীর পরম্পরাগত বিভিন্ন উৎসব পার্বণের রীতি নীতি সমূহর সান্নিধ্যই জনগোষ্ঠীটির সাংস্কৃতিক পরিসর জীপাল করে রাখিছে। তাৰে মাজতে মাঘ মাহৰ মকৰ সংক্ৰান্তিত পালন কৰা টুচু পৰবৰ মহত্ব সুকীয়া। এইখিনিতে শ্ৰোতাসকলৰ বাবে আগবঢ়াইছো সনাতন ভূঞা আৰু তেওঁৰ সংগীসকলে পৰিৱেশন কৰা এটি টুচু গীত।

0: এটা সম্পূর্ণ বিনামূলীয়া, যেখানে কৃষক আছে বিনামূলীয়াকে প্রাকৃতিক কৃষির উপর প্রশিক্ষণ দিয়া হয়। ভার্মি কম্পোস্ট, কেঁচুসার, মৌমাখি, মাশরুম, আর লগতে আমার ঘর যেখানে মই আপনাক কইছিল যেখানে এখন মানে মডেল আছে, সেই মডেলট আমি গরু পালন করেছো, যেহেতু যে মাশরুমের খেরখিনি আমি ভার্মি কম্পোজত ব্যবহার করো, ঠিক তেনেকে গরুর গোবরখিনি আমি ভার্মি কম্পোজত ব্যবহার করো, মানে ইটোর লগত হিতো সম্পর্ক। যত পুখুরী আছে, আমার সরকে পুখুরীও আছে দুবিঘার, দুটা তিনটা পুখুরী, সেই পুখুরীত আমি হাঁহ পালন করো, গতি ইটোর লগত গোটে সংমিশ্রিত পদ্ধতিত খেতি যদি নকরো তেতিয়াহলে আমি লাভবান হব নোৱাৰো।
1: মানে কৃষিটো আপনি এটা বিষয়তে কি আগবঢ়াই লৈ না যায়, কৃষিটো আপনি এটা করার লগে লগে অন্য কথার একটা চিন্তা মনলে আহে। গতিকে মই এই ক্ষেত্রে আপনার আরো একটা কথা কব খুঁজো যে নবপ্রজন্মক আপুনি কি পরামর্শ দিব যে বর্তমান তো চাকরির সংখ্যা তেনেকুৱাকে নাই, বা মানুহে সকলোৱে চাকরি নাপায়, সকলোৱে চাকরি পাবর কারণে সকলো ধরনের আমার সা সুবিধাবিলাক নাথাকিবও পারে বা নাইও তেনেকুৱাকে, বহু নিবনুয়া এতিয়া রয়ে আছে আমার। গতিকে তেনে ক্ষেত্রত আপুনি নবপ্রজন্মর যিসকল আগ্রহী উদীয়মান যুবক যুবতী আছে তেখেতসকলক আপুনি কি পরামর্শ দিব?
2: যার আত্মবিশ্বাস আছে, নিজক লৈ যার এখিনি আছে, তেও কৃষি বাণিজ্যকরণ, কৃষিক এটা ব্যবসায় হিসাবে ধরে লোব, কৃষি বাণিজ্যকরণে খেতি হেৰি মানে ট্রেডিশনেলি করে আছো, জাস্ট করিব লাগে কি বহুত কৃষক কৃষিটো এটা
1: লেখা কৃষি বাণিজ্যকরণ বুলি কওঁতে আপোনাৰ কথা এটা মোৰ মনলৈ আহিল যে জলপৰ্যটন,
2: জলপৰ্যটন,
1: এই জলপৰ্যটনটো আমি কৰি পেলাই কিছু আত্মনিৰ্ভৰশীল হ'ব পাৰো এই ক্ষেত্ৰত আপুনি কি
2: যিটো মই কাম কৰিছো, যেনেকে মই
1: আপুনি কৰি আছে
2: 18 চনত মই খুবেই এইটো ভাইৰেল হৈছিলোঁ, পাহাৰ বনোৱা, কোনো কেতিয়াও পাহাৰ বনোৱা নাই, তো মই পাহাৰ বনাইছো য'ত মই টুৰিজিমৰ কাৰণে ৰোপৱে ব্যৱস্থা কৰিব বিচাৰিছো, অৰ্থাৎ পানীৰ তলত মাছ আছে সেইটো এটা ব্যৱহাৰ বেলেগ, যিটো পানী হেৰিটো পৃষ্ঠকালিটো চাৰ্ফেচ অফ দ্য ৱাটাৰটো, এইখিনিকো যদি কমাৰ্চিয়েলাইজ কৰোঁ, আমি মোৰ পুখুৰীৰ ওপৰত নাও এখন চলাই আছে, মই তাৰ 100 টকা পালোঁ, মাছৰতো ক্ষতি হোৱা নাই, বৰঞ্চ পানীত দ্ৰৱীভূত অক্সিজেনটো বাঢ়িলে, তো আমি ব্যৱসায় বহুকেইটা দিশ আছে, গোটেইকেইটা দিশ আমি চাব লাগিব যোগে, কাৰণ আমাৰ মগজুটো বহুত সীমাবদ্ধ নহয়, আনলিমিটেড আমি বিচাৰিব পাৰোঁ, ব্যৱহাৰ কৰিব লাগিব, যে আমি আপুনি নাওখন চলাইছে তারপর মই 100 টকা পালো, অকল মাছটো বেশি ফেলকে মাছটো দেখাই ফেলো পয়সা পাব পাৰো, কারণ মই নিজে নিরামিষ হারি হওয়ার পিছত যদি মাছক ইমান ভাল পাওঁ, আর যিয়ে মাছ খাব সিহঁতে হাতে লৈ যদি বা মাছটো উঠাই লাৰি লয়, গতিকে আমি ব্যবসায় দৃষ্টিকোণটো আমি ভগাই লব লাগিব,
1: ব্যবসায় দৃষ্টিকোণ,
2: সরকার আছে, বেঙ্ক আছে, সব আছে, কিন্তু কালিয়ে নাই, আজি আপুনি ভৰিখন দিছে নমাই ফেলে কালি নাপাব, বহুত অপমান পাব, আমিও পাইছো 2001ত আহি পেলে আজি যদি আমি শ্রেষ্ঠ খেতিয়কৰ কথা পাইছো, সন্মান পাইছো,
1: গতিকে আমি কৃষকসকলে ইটোৰ পিছত সিটো যেতিয়া লানি নিচিঙাকে আমি এটাৰ পিছত এটাকে নতুন নতুন কাৰ্যসূচী কৰি যাম, তেতিয়া আপোনাৰ বিচনাখনৰ প্ৰতি ইমান মোহ নাথাকিব, কাৰণ আপোনাৰ মোহ থাকিব যে মই সমাজ ব্যৱস্থাৰ কাৰণে কি দিব পাৰো আর দি পেলায় তারপর মই কিমান লাভবান হব পাৰো, আর মোৰ লাভবানের জড়িয়ে মোৰ দেশখন জনমূরিয়ায়, মোৰ দেশখনৰ রাষ্ট্রীয় আয় মই কেনেকে বঢ়াব পাৰো, সেইটোৰ ক্ষেত্রত আপুনি যেটো চিন্তা কৈছে এই চিন্তাটো অত্যন্ত গুরুত্বপূর্ণ, গতিকে আপুনি নবপ্রজন্মক নিশ্চয় এনেকুৱা ধৰণেই কথা কব
2: কব এইটো বিচাৰো, করার আগতে প্রথমে শিকি লওক, কমসে কম ফোন কৰি পেলাই আমাৰ তাত নাহিব কেতিয়াও, ফোন কৰাৰ আগতে হওক যে মোক ৰুবিব বিচাৰিছো, একদম বিনামূলীয়া, ধুবতাত যাওক, মোৰতাত যাওক, আৰু যাত্ৰা নাযাওক, য'ত ফাৰ্ম আছে ওচৰত, ফাৰ্মত যাওকচোন, এদিন দুদিন কামেই কৰক লাগিলে, হাজিৰাই কৰক, আপুনি বহুত ধনী মানুহ হ'ব পাৰে, কিন্তু এদিন ফাৰ্মত এদিন দুদিন থাককচোন, কৰ্মচাৰী হিচাপে থাকক, শিকক, আপুনি বহুত শিকিব লগা আছে, প্ৰশিক্ষণত শিকক, ফাৰ্মত শিকক, আৰু এতিয়াতো বহুত সুবিধা আছে, আমি যেতিয়া কৈছিলোঁ যে কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ সৰু আছিল, এতিয়া চাৰিওফালে সুবিধা আছে, জাষ্ট আপোনাৰ কৰা ইচ্ছাটো থাকিলে হ'ল, পইচা দিবৰ কাৰণে সাজু, সকলোৱে সাজু,
1: কি ক'ব এই ক্ষেত্ৰত
0: নতুন যুব প্ৰজন্মক, তেওঁলোকে যাতে কৃষিৰ প্ৰতি আগ্ৰহী হয়, এতিয়া মই মোৰ ক'ব বিচাৰোঁ যে আৰু 10 বছৰ পিছত যাৰ হাতত খাদ্য শস্য মজুত থাকিব সিয়ে হয়তো সবাতোকৈ ধনী মানুহ হ'ব,
1: আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ কথা, মানে মানুহৰ বহুত টকা থাকিলেও তেওঁ ধনী নহ'ব পাৰে,
0: আজি 4 বছৰ আগতে ক'ভিডৰ সময়ত
1: আমাৰ এটা ডাকৰ বচন আছে, যাৰ ধান নাই তাৰ মান নাই, গতিকে যাৰ গৰু নাই সি আটাইতকৈ সৰু, গতিকে এই কথাটো
0: আজি 4 বছৰ আগতে প্ৰমাণ কৰি থৈ গৈছে, কোভিডৰ সময়ত যিখিনি আমাৰ চহৰ অঞ্চলত মানুহ আছিলে খাদ্য সংকটে দেখা দিছিলে, তেওঁলোকে মাছ খাব নাপায়, মাংস খাব নাপায়, পইচা তেওঁলোকৰ যথেষ্ট আছে কিন্তু খাদ্য তেওঁলোকে চাউল বিচাৰি পোৱা নাই, গেছ বিচাৰি পোৱা নাই, গতিকে যাৰ হাতত খাদ্য শস্য মজুত থাকিব 10 বছৰ পিছত তেওঁ সবাতোকৈ হয়তো ধনী মানুহ হ'ব।
1: ঠিক আছে, আপোনালোক আটাইলৈ ধন্যবাদ জনালোঁ, আজি আপোনালোকে বহু কষ্ট কৰি আহি আমাৰ আকাশবাণীৰ ষ্টুডিঅ'ৰ মজিয়াত দুয়োগৰাকী শ্রেষ্ঠ কৃষকে, অসম সরকারের পৰা বঁটাপ্রাপ্ত কৃষকে আমাক কৃষকসকলক যিখিনি আপোনালোকে কৰি থকা কামৰ বিষয়ে অবগত করলে, মই ভাবিছো বহু কৃষকে ইয়াৰ পৰা উপকৃত হব আর বহুসকল উৎসাহিত হব, আর সেইসকল নবপ্রজন্মর কৃষকে উৎসাহিত হৈ এই পথটো বাছি লব। মই ভাবো যে আপোনালোকে সমাজখনত কিছু পরিবর্তন আনিবর কাৰণে, কৃষিৰ ক্ষেত্ৰত পৰিৱৰ্তন আনিবৰ কাৰণে আপোনালোকে যিখিনি প্ৰশিক্ষণ গ্ৰহণ কৰিলে হিমাচল প্ৰদেশৰ পৰা আৰম্ভ কৰি ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ঠাইৰ পৰা আৰম্ভ

0: সভাপতি প্রদীপ তিমুং আর অতিরিক্ত আরক্ষী অধীক্ষক বিদ্যুৎ বিকাশ বড়ুয়ায় অংশগ্রহণ করে বক্তৃতা প্রদান করে। তেও পথ সুরক্ষা বিষয় ছাত্রছাত্রীসক সজাগ হবলে আহ্বান জানায়। যান বাহন আইন মানি চলবল মোকাভিনয়ের জড়িয়ে সকলকে সাবধান করে দিয়া হয়।
1: প্রথমতে আমি লক্ষ্মীপুর কলেজত করেছো, তারপর দুধময় কলেজ করেছো, আজি আমি গোয়ালপাড়া কলেজত করেছো। অ্যাওয়ারনেস ক্যাম্পটো করা শেষ উঠলে আমি পাবলিকরও যাম, কারণ সব এক্সিডেন্ট বস্তুটো খোয়া বস্তুটো আমি ন করব নয়, কিন্তু আমি সজাগ করব পারো। সেই সজাগত যদি আমার মানুষখিনি যদি সজাগ হয় মই ভাবো এইখিনি কাম হয়, যেন ড্রিঙ্ক এন্ড ড্রাইভ, ওভার স্পিডিং, হেলমেট নোহাকে ড্রাইভ করা বা মোবাইল ফোন আমি হেরি করা, এইবিল বস্তু আমি এনফোর্স করব পারো বা আমি সেইখানে করব লাগিব। সো এইখিনি কথা আমি অবগত করাইছো আমার নতুনকে উঠি অহা প্রজন্মসলে আমি টার্গেট করে লো প্রথমতে, আর বিভিন্ন স্তরের আমি আমার জনসাধারণকও আমি এইটো টার্গেট লম।
0: ধুবুরী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসালয় তথা স্বাস্থ্যসেবা প্রদানকারী রাষ্ট্রীয় প্রত্যয়ন পরিষদর স্বীকৃতি লাভ করেছে। রাজ্য স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ বিভাগের মন্ত্রী অশোক সিংহলে সামাজিক মাধ্যমযোগে এই কথা প্রকাশ করেছে। শ্রীসিংহলে কয় যে এই স্বীকৃতিয়ে ধুবুরী তথা নামনি অসমের স্বাস্থ্যখণ্ডলে নতুন সাফল্য কহিয়াই আনিছে। অসম সাহিত্য সভার উদ্যোগত আর অসম নেপালী সাহিত্য সভার সহযোগত আজি গুয়াহাটির ভগবতী প্রসাদ বড়ুয়া ভবনত গোর্খা জনগোষ্ঠীর বৌদ্ধিক আর সাংস্কৃতিক সমারোহ অনুষ্ঠিত হয়। অসম সাহিত্য সভার সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামীর সভাপতিত্বত অনুষ্ঠিত এই সমাবেশতে বি বড়ুয়া মহাবিদ্যালয়ের অসমীয়া বিভাগের মুরব্বী অধ্যাপক, অসমীয়া আর নেপালী ভাষার বিশিষ্ট লেখক গবেষক তথা অসম নেপালী সাহিত্য সভার কার্যকরী সভাপতি ডক্টর ইন্দুপ্রভা দেবী সাহিত্য সভার তরফের পরা বাসুদেব জালান স্মারক বঁটা প্রদান করা হয়। বঁটা গ্রহণ করে ডক্টর ইন্দুদেবীয়ে অসম সাহিত্য সভার এই স্বীকৃতিয়ে কাম করবলে অধিক উৎসাহিত করব বলে মন্তব্য করে। আমার এটির বাতর ইমানতে শেষ হল। পরবর্তী বাতর বুলেটিন কাইলে পুয়া 7:05 শুনবলে পাব।
2: মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰত 730 কিলোহাৰ্টজ আৰু এফ এম বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্টজত এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু সাধক সুন্দৰৰ।